0: আমার খবর খবর বিশিন সুয়ারি কইছা ফেরারি
1: কালকর
0: কর মারতে হামসেই পারি সুয়ারি কইছা ফেরারি ইসকে বনা লাগা ফেরারি এই মাইনা না তো কই বাহার গায় জানমারি বিশিনস ওইয়ারি
1: চিরু চিরু মমপচি খমুই খর
0: মারতে চলে বিশিনস ওইয়ারি ওয়াইচা ইসকে পিকেট পলতা এটা সাখ ইন্দি
1: পুতো বেরু তুই পাসাশি অল্প মু রুখলে পাচু
0: মিটার সুয়ারি ওয়াইচা আপিরু বিশিনস ওইয়ারি বন্ধ খান কোরান ইসকে কুতা বিশিনস সুয়ারি কইছা বিয়া বিশিনস ইসকে পলতা।